0: যারা আমার শরণাগত, সর্বশক্তি দিয়ে তাদের সুরক্ষা দেওয়াই আমার জীবনের ব্রত। শ্রীরামচন্দ্রের মুখে এমন বাক্য শুনে তৎক্ষণাৎ সুগ্রীব বাইরে এসে আহ্বান জানালেন। অন্তরীক্ষ থেকে বিদ্যুৎকান্তি বিভীষণ সানুচর ভূমিতে নেমে এলেন। শ্রীরামের নিকটে এসে তাকে প্রণাম জানিয়ে রাবণানুজ বললেন,
1: হে রঘুনন্দন, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমি লঙ্কেশ্বর রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। তিনি আপনার ভার্যা সীতাকে হরণ করে অশোককাননে অবরোধে রেখেছেন। আমি তাঁর এই অন্যায় কাজের প্রতিবাদ করেছি এবং বারংবার তাকে শাস্ত্রসম্মত বহু যুক্তি দিয়ে সেই সাধ্বী রমণীকে প্রত্যর্পণের কথা বলেছি, কিন্তু আমার সেইসব হিতবাক্যে তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে হীনজনের মতো অসম্মান করেছেন। তাতে অপমানিত হয়ে আমি আমার স্ত্রী কন্যা ধনসম্পদ আত্মীয় স্বজন এমনকি স্বদেশ ত্যাগ করে আপনার শরণাগত হয়েছি। রাজন, আমি সত্য ও ধর্মের পক্ষ অবলম্বন করতে চাই।
2: সত্য ও ধর্মের জন্য আমিও তোর রাজ্য ত্যাগ করে বনবাসী হয়েছি। আমাদের কাকুতস্থ বংশ চিরকাল সত্য ও ধর্মের প্রতি অনুগত। সত্য ও ধর্মের কারণে যদি কেউ আমার শরণাগত হয়, জীবন দিয়েও আমি তাকে রক্ষা করি। বিভীষণ, যে কারণে তুমি স্বদেশ এবং স্বজন ত্যাগ করে আমার শরণ নিয়েছ, তাতে আমি প্রীত। আমি আমার তিন ভাইয়ের নামে শপথ নিয়ে বলছি, অধর্মাচারী প্রবঞ্চক রাবণকে বধ করে তোমাকে লঙ্কার অধীশ্বর করে তবে আমি অযোধ্যায় ফিরব। লক্ষণ, পবিত্র সমুদ্র বাড়ি আনো, আমি বিভীষণকে এখনই রাক্ষস রাজপদে অভিষিক্ত করব।
1: আমিও লঙ্কা বিজয়ে

0: করুণা ঘন রাম, আমার পরামর্শ আপনি সমুদ্রের শরণ নিন।
1: সমুদ্র?
0: হ্যাঁ, সাধারণভাবে এই মহাসিন্ধু পার হওয়া অসম্ভব। ইক্ষাকুবংশের সাগর রাজার সন্তানগণ যেহেতু সাগর খনন করেছিলেন, আপনি শরণ নিলে সেই কৃতজ্ঞতা স্মরণ করে সমুদ্র আপনাকে সাহায্য করবেন বলেই আমার বিশ্বাস।
1: বিভীষণ, আপনার এই পরামর্শ সৎ এবং কালোচিত। সেতুবন্ধন না করে বিশাল জলধি পার হওয়া সুরাসুরেরও অসাধ্য। আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করলাম।
2: তখন সমুদ্র তীরে কুশাসন বিছিয়ে রাম সিন্ধু দেবতার আরাধনার আয়োজন করলেন। ধ্যানাসনে উপবিষ্ট তাঁকে তখন মনে হচ্ছে যেন তপস্যার এক স্থির দ্বীপ শিখা। কিন্তু তিন দিন তিন রাত্রি পার হয়ে গেল, অকুল জলরাশি নিয়ে সমুদ্র তখনও নিথর নিরুত্তর। তাঁর এই নির্বিকার অবস্থা দেখে শ্রীরামের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি ক্রুদ্ধ হয়ে লক্ষণকে বললেন,
1: লক্ষণ, দেখছ সিন্ধুদেব আমার আরাধনায় সাড়া দিলেন না। যারা অহংকারী গুণহীন ধৃষ্ট, তারা অন্যের শান্ত আর নম্র ব্যবহারকে দুর্বলতা মনে করে। ক্ষমা সরলতা প্রিয়বাদিতার মতো সদ্গুণকে উপেক্ষা করে লোকে কি তাহলে কেবল দণ্ডদাতাকেই সম্মান করবে? সামগুণের দ্বারা জগতে কীর্তি কিংবা যশ কিছুই লাভ হবে না। তাই যদি হয় তুমি আমার ধনুর্বাণ নিয়ে এসো, ব্রহ্মাস্ত্র হেনে আমি সমুদ্রকে শুষ্ক করে দেব।
2: রামের ক্রুদ্ধ নয়নে তখন প্রলয় অগ্নি জ্বলে উঠল। তার ধনুষ্টঙ্কারে সমুদ্র পাতাল আলোড়িত হতে লাগলো। ঝড় ঝঞ্ঝায় তখন পৃথিবী কাঁপছে, পর্বত টলছে, চন্দ্র সূর্য কক্ষচ্যুত হয়ে তির্যক গতিতে ঘুরছে, বজ্র উল্কাপাতে অন্তরীক্ষ দগ্ধ হচ্ছে, সমস্ত বরুণ আলোক আর্তনাদ করছে, ঘূর্ণমান সাগর বক্ষে ধূম আর বহ্নি উৎকিরণ হচ্ছে, মৎস্য মকর সর্প উরগ জল থেকে উৎক্ষিপ্ত হয়ে পড়ছে। তাই দেখে তখন লক্ষণ বিচলিত হয়ে এইভাবে সমুদ্রকে বিপর্যস্ত না করে অন্য উপায় গ্রহণ করতে রামকে অনুরোধ করলেন। এমন সময় সহসা সমুদ্র তরঙ্গ ভেদ করে উদয়াচল থেকে স্বয়ং সমুদ্রদেব মূর্তিমান হয়ে শ্রীরামের সামনে আবির্ভূত হলেন। স্নিগ্ধ বর্ণ বৈদুর্য কান্তি সেই মূর্তি, মকর বেষ্টিত তপ্ত কাঞ্চন ভূষিত তাঁর অঙ্গ, রত্নহার রক্তাম্বর ধারী, শিরে সর্বপুষ্পময়ী দিব্য কিরীটিমালা। রামকে বললেন,
3: সৌম্য রাম, পৃথিবী আকাশ বায়ু জল অগ্নি এই পঞ্চভূত চিরকাল স্বাভাবিক মার্গেই অবস্থান করে। আমি অগাধ অপার মহাসমুদ্র, কামনা ভয় লোভ কিংবা অনুরাগের বশে আমি তো আমার ধর্মকে স্তব্ধ করতে পারি না বৎস। তুমি যেভাবে উত্তীর্ণ হবে তা বলছি, শোনো। তোমার সেনানীদের মধ্যে কিষ্কিন্ধা রাজ্যের স্থপতি প্রধান নল আছেন, তিনি

0: বিশ্বকর্মা পুত্র। পিতার নিকট থেকে লব্ধ বরের প্রভাবে তিনি আমার উপর সেতু নির্মাণ করুন, আমি তা ধারণ করব। এবং বানর সেনা যখন পার হবে তখন আমি স্থির থাকব, হিংস্র জলজন্তুরাও আক্রমণ করবে না। আশীর্বাদ করি তোমরা জয়ী হও।
1: এই

0: সাধন কৌশল জানি, কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হয়নি বলে এতক্ষণ নীরব ছিলাম। আপনি আদেশ করলে আমি এখন থেকেই শুরু করতে পারি।
1: আমার দুশ্চিন্তা দূর হলো। তুমি অবিলম্বে সেতু বন্ধন করো।

0: মহাকায় মহাবল বানরগণ বিশাল বিশাল বৃক্ষ এবং প্রস্তর খণ্ড পর্বত গাত্র থেকে উৎপাটিত করে যন্ত্রযোগে বহন করে নিয়ে আসতে লাগলেন। নলের প্রয়োজন মতো আবার সেগুলি খণ্ডিত কিংবা চূর্ণিত করে সাজিয়ে রাখা হলো। আরেক দল সৈনিক তার স্থপতি প্রধানের কাছে পৌঁছে দিতে লাগলেন, যাতে তাঁর নির্দেশ মতো নির্মাতা কর্মী সংঘ সেগুলি কাজে লাগাতে পারেন। এমন উদ্যম, নিপুণতা এবং শৃঙ্খলার সঙ্গে সেই কাজ পরিচালিত হতে লাগলো যে প্রথম দিনেই নির্মিত হয়ে গেল সেতুর 14 যোজন পথ। নলের এমন সুপরিকল্পিত সুঠাম নির্মাণ কাজ দেখে রাম, লক্ষণ, বিভীষণ সহ সকলেই তো স্তম্ভিত, বিমুগ্ধ হলেন। সকলের অকুণ্ঠ প্রশংসা পেয়ে মহা উদ্দীপনায় নল দ্বিতীয় দিনে 20, তৃতীয় দিনে 21, চতুর্থ দিনে 22 এবং পঞ্চম দিনেই অবশিষ্ট 2 যোজন সেতু সম্পূর্ণ করে ফেললেন। তখন সেই 10 যোজন বিস্তৃত, 7 যোজন দীর্ঘ সেই সেতু যেন আকাশের ছায়াপথের মতো মহাসমুদ্রের বুকে শোভা পেতে লাগল। দেব, গন্ধর্ব, সিদ্ধ মহর্ষিগণ অন্তরীক্ষ থেকে নলের এই আশ্চর্য কীর্তি দেখে পুষ্পবৃষ্টি করলেন। রাম তাকে আলিঙ্গন করে বললেন,
1: মহাস্থপতি, যে আশ্চর্য কর্ম তুমি আজ সম্পন্ন করলে জগতে, তা তোমার অতুল কীর্তি হয়ে চিরকাল মর্যাদা পাবে। তোমাকে পুরস্কৃত করার মতো কোনো সম্পদই আজ আমার নেই, শুধু এই আলিঙ্গনেই আমার অন্তরের আনন্দ তোমাকে জানালাম।
2: মহারাজ, মহারাজ, আপনার আলিঙ্গনের চেয়ে বড় কোনো পুরস্কার আমার কাম্য নয়, আজ আমি চরিতার্থ।
0: এদিকে শার্দুল নামে রাবণের এক জহর বিশাল জলস্রোতের মতো সুগ্রীবের সেনাদল সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ করছে দেখে ছুটতে ছুটতে রাবণের রাজসভায় এসে উপস্থিত হল।
3: মহারাজা ধীরাজ, লঙ্কেশ্বরের জয় হোক।
4: কি সংবাদ শার্দুল?
3: মহারাজ, সমুদ্রে সেতু বন্ধন করে রামের সৈন্যদল লঙ্কায় ঢুকতে শুরু করেছে। আরো কত সৈন্য সেই সেতুর উপর দিয়ে আসছে তার সীমা পরিসীমা নেই। বর্ষার মেঘের মতো তারা চতুর্দিক আচ্ছন্ন করে রয়েছে। লঙ্কার উপকূলে 10 যোজন জুড়ে শিবির স্থাপন করেছে। এখন অনুগ্রহ করে আপনি শীঘ্র দূত পাঠিয়ে সকল তথ্য জানুন এবং সামোদানাদি উপায় অবলম্বন করুন।
4: মন্ত্রী সুখ আর সারণ, শার্দুলের কথা শুনলে তোমরা এখনই ছদ্মবেশে সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করো। তাকে আমার শুভেচ্ছা জানিয়ে বলবে যে আমি তাকে ভ্রাতৃসম মনে করি। অনর্থক রামের দায় বহন না করে কিষ্কিন্ধায় ফিরে গিয়ে আমার সঙ্গে তাঁর সৌহার্দ্য অক্ষুণ্ণ রাখুন এবং কৌশলে তাদের শক্তিও জেনে এসো।
0: ওদিকে ছদ্মবেশে বিভীষণও রাবণের যুদ্ধের প্রস্তুতি জেনে এলেন। রামকে জানালেন যে রাবণ লঙ্কার পূর্বদ্বারে সেনাপতি প্রহস্তকে দিয়ে ব্যূহ রচনা করিয়েছেন, পশ্চিমে ইন্দ্রজিৎ, দক্ষিণে সহোদর আর মহাপার্শ্ব, লঙ্কার অভ্যন্তরে রয়েছেন মহাবীর বিরূপাক্ষ এবং উত্তর দ্বারে

0: দশানন স্বয়ং সেনা সন্নিবেশিত করে যুদ্ধের জন্য অপেক্ষা করছেন। শ্রীরাম মুহূর্তকাল চিন্তা করে সুগ্রীবকে বললেন,
1: মিত্র, মহামতি বিভীষণের কাছ থেকে সবই তো শুনলে। এখন সেই মতো আমাদেরও আক্রমণ ব্যূহ প্রস্তুত করতে হয়।
2: আমরা প্রস্তুত। এখন তুমি আদেশ করো, কিভাবে আমাদের সেনা সন্নিবেশ করা হবে?
1: পূর্বদ্বারে কে আছেন?
3: রাজন, উনি সেনাপতি প্রহস্ত। ওর মতো রণনিপুণ যুদ্ধবিশারদ বীর দুর্লভ।
1: উত্তম। তাহলে আমাদেরও সেনাপতি নীল, মহাবীর মৈন্দ আর দিবিদকে সঙ্গে নিয়ে প্রহস্তের প্রতিপক্ষ হবেন। আর পশ্চিম দ্বারে ইন্দ্রজিৎকে আক্রমণ করবেন হনুমান নিজে। তার পূর্ব অভিজ্ঞতা এবার আরও কাজে লাগবে।
3: দক্ষিণ দ্বারে যে মহোদর এবং মহাপার্শ্ব রয়েছে, তাদের সমকক্ষ বীর কিন্তু লঙ্কায় খুব কমই আছে মহারাজ।
1: হ্যাঁ, সেজন্যেই সেখানে যাবেন যুবরাজ অঙ্গদ। তার সঙ্গে থাকবেন মহাবলী ঋষভ, গজ, গবয় এবং গবাক্ষ। আর মহামতি বিভীষণের সাহায্য নিয়ে অভ্যন্তরের ব্যূহ ভেদ করবে তুমি নিজে সুগ্রীব, এবং তোমার সঙ্গে থাকবেন অভিজ্ঞ জাম্ববান। আমি আর লক্ষণ রাবণের সম্মুখীন হব উত্তর দ্বারে। ঠিক আছে? ঠিক আছে,
2: যথাজ্ঞা মহারাজ। এ কি, এরা আবার কারা? মহামতি জাম্ববান?
4: মহারাজ, এরা বানরের ছদ্মবেশে সম্ভবত আমাদের শক্তি জানতে এসেছিল।
3: মহারাজ, আমি এদের চিনি। এরা রাবণের দুই মন্ত্রী, শুক আর সারণ।
5: হ্যাঁ মহারাজ, আমরা লঙ্কেশ্বর রাবণের আদেশে আপনার সৈন্যবলের সংবাদ নিতে এসেছিলাম ঠিকই, কিন্তু কিছু জানতে পারিনি। আপনি আমাদের ক্ষমা করুন মহারাজ।
6: মহারাজ মহারাজ, আমরা নিরুপায়, আজ্ঞা বহ মাত্র। রাবণের কথা না শুনলে মৃত্যু, আবার শুনলেও মৃত্যু।
1: বেশ তো, যদি এখনো তোমাদের জানতে বা দেখতে কিছু বাকি থাকে, বিভীষণকে বলো, তিনি তোমাদের সব দেখিয়ে দেবেন। তবে এভাবে এত সহজে আমাদের মধ্যে ভেদ নীতি প্রচার করতে পারবে না, যেহেতু তোমরা শত্রুর গুপ্তচর, তাই বধযোগ্য। তথাপি তোমাদের আমি ক্ষমা করলাম। রাবণকে গিয়ে বলবে তার কত শক্তি, তিনি যেন তা যুদ্ধক্ষেত্রে আমাদের দেখান। আগামীকাল প্রভাতেই আমি লঙ্কা আক্রমণ করব। এই গুপ্তচরদের মুক্তি দিন মহামতি বিভীষণ।
6: ধর্মবৎসল মহাশক্তিমান হে রাঘব, আপনার জয় হোক, জয় হোক।
0: তখন প্রাসাদ শিখর থেকে রাবণ উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন দূরে সুবেল পর্বতে রামের সেনা সমাবেশের দিকে। দেখলেন সমস্ত পর্বত, বেলাভূমি, হরিত পিঙ্গল বর্ণের কোটি কোটি বানর সেনায় সমাচ্ছন্ন। সোনার লঙ্কার উত্তর প্রান্ত জুড়ে যেন অগ্নির লোহিত আভা ছড়িয়ে পড়ছে। তাম্র পীত রজত ছটায় দূর দিগন্ত প্রদীপ্ত হয়ে উঠেছে। অদূরে প্রাণভয়ে ভীত শুক আর সারণের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠলেন,
7: দুর্বল, ভীরু, কাপুরুষ, তোমরা শত্রুর স্তাবক, পাপাত্মা, কৃতঘ্ন, অধম। মন্ত্রী হয়ে তোমরা রাজার কাজে শত্রুর প্রশংসা করো, মৈথিলীকে প্রত্যর্পণের পরামর্শ দাও, এত বড় স্পর্ধা তোমাদের প্রাণের ভয় নেই? আমার চোখের সামনে থেকে দূর হও। আর শোনো, মায়াবিদ রাক্ষস বিদ্যুৎ জিহ্বকে ডাকো, তাকে বলো মহারাজ তার সঙ্গে পরামর্শ করতে চান।
5: যথাজ্ঞা মহারাজ।
0: ওদিকে তখন অশোক কাননে সিংসপা বৃক্ষমূলে জনক নন্দিনী সীতা রাক্ষসী প্রহরিণী পরিবৃতা হয়ে বসে আছেন। শোকার্ত, বিষণ্ণ, মলিন তার মুখশ্রী, করুণ চোখে অশ্রুর ধারা, দুঃখ সমাহিত উদাস তার দৃষ্টি, তন্ময় বিহ্বল মনে বুঝিবা তখন তিনি রামচন্দ্রের ধ্যানমগ্না। হঠাৎ চমকে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন দুরাত্মা রাজা দশানন। মন্দ্রস্বরে রাবণ বললেন,
7: ভদ্রে মৈথিলী, আমি তোমাকে তুষ্ট করতে, তোমার মন জয় করতে এতদিন ধরে অনেকভাবে অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি শুধু বারে বারেই আমাকে অসম্মান করে প্রতিহত করেছ। কিন্তু যার কথা ভেবে তোমার এত গর্ব,

0: বলছো ভাবো, শুনে রাখো সেই ঘর হন্তারাম শেষ পর্যন্ত নিহত হয়েছে। এ কাজ করা ছাড়া তোমাকে পাবার আর কোনো উপায় ছিল না বলে অন্যায়ভাবেই তাকে বধ করতে হলো, সেই জন্য আমি দুঃখিত। যা যা হবার হয়ে গেছে, এখন আর মৃত স্বামীর কথা না ভেবে আমার ভার যাহাও পরমেশ্বরী।
1: একই কথা শুনলেন সীতা, রঘুনন্দন নিহত, তাকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, তা কি সম্ভব? কে জানে, রাক্ষসদের অবশ্য নীতিজ্ঞান থাকে না, কিন্তু এ কথা শোনার পর তার জীবন ধারণের আবশ্যকতা কি? সূর্য কি নেভে যাচ্ছে, নইলে এমন করে অন্ধকার ভনিয়ে আসছে কেন? বাতাস কি স্তব্ধ, নইলে নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? সীতা সংজ্ঞাহারা হয়ে লুটিয়ে পড়লেন। বৃদ্ধা প্রহরিণী ত্রিজটা এগিয়ে এসে সীতার চোখে মুখে জলের প্রক্ষেপ দিয়ে ঘন ঘন ব্যাজন করতে লাগলেন। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল, কণ্ঠ থেকে রুদ্ধ কান্না ধ্বনিত হলো,
2: হে রাম, হায় রাম।
0: জনকনন্দিনী, এই মর্মান্তিক কথা তোমাকে শোনাবার ইচ্ছা ছিল না আমার, কিন্তু আমি নিরুপায়। তোমাকে পাবার জন্যই ঘুমন্ত রামকে হত্যা করতে বাধ্য হয়েছি। বিধ্বংসী আগুন জ্বলে ওঠার আগেই তা নিভিয়ে দেওয়াই তো বুদ্ধিমানের কাজ নয় কি?
2: নির্বোধ রাক্ষস, তুমি কি ভেবেছ রামকে হত্যা করে তুমি আমাকে লাভ করবে? ভুল, ভুল। রাম ভিন্ন আমার অন্তরে আর কিচ্ছু নেই। আমাকে স্পর্শ করার আগেই আমার প্রাণহীন দেহ তুমি দেখতে পাবে। প্রবঞ্চক, তোমার কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না।
0: হ্যাঁ, স্বাভাবিক, আমার মুখের কথায় তোমার অবিশ্বাস হতেই পারে। তবু শোনো বলি, গতকাল রামের সৈন্যরা সকলে যখন পরিশ্রান্ত হয়ে নিদ্রাগত ছিল, তখন আমার সেনাপতি বিপুল সৈন্য নিয়ে তাদের আক্রমণ করে এবং দ্রুত রামের শিবিরে ঢুকে নিদ্রিত রামের শিরচ্ছেদ করে ফিরে আসে। বানর সেনা কোনো কিছু বুঝে ওঠার আগেই যুদ্ধ শেষ। লক্ষণ আর বিভীষণ বন্দী, হনুমান নিহত, অন্যেরা দিকভ্রান্ত হয়ে পলায়ন করেছে। পাছে তুমি অবিশ্বাস করো, তাই আমি প্রস্তুত হয়েই এসেছি। দেবী, প্রত্যক্ষ কখনো প্রমাণের অপেক্ষা রাখে না। কে আছিস? বিদ্যুৎ জিহ্বাকে ডাকো। রণক্ষেত্র থেকে রামের যে ছিন্ন মুণ্ড ও ধনুর্বাণ এনেছে তা যেন নিয়ে আসে।
1: তখন বিদ্যুৎ জিহ্ব এসে মূর্ছিত প্রায় সীতার সামনে রামের ছিন্ন মুণ্ড ও ধনুর্বাণ রেখে গেল। সেই দৃশ্য দেখে জানকীর অনাহার ক্লিষ্ট শোকার্ত শরীর থরথর করে কাঁপতে লাগল, তার পা টলছে, দৃষ্টিতে আঁধার। দেখছেন, ওই তো সেই চোখ, সেই মুখ, সেই বর্ণ, সেই অত্যুজ্জ্বল ললাটে মঙ্গল চূড়ামণি। লঙ্কার চতুর্দিকে তখন প্রচণ্ড কোলাহল শোনা গেল, যুদ্ধের দামামা বাজছে, ভেসে আসছে সেনাদের দুর্জয়ের অনহংকার। এমন সময় শার্দুল এসে বলল,
3: মহারাজ, সেনাপতি প্রহস্ত তাঁর মন্ত্রিমণ্ডলী নিয়ে অশোক কাননের দ্বারে আপনার সাক্ষাৎ প্রার্থী।
0: এমন অসময়ে এখানে কি দরকার তার?
3: ক্ষমা করবেন মহারাজ, সেনাপতির বার্তা যুদ্ধের অত্যন্ত জরুরি কার্যে এখনই আপনার মন্ত্রণা সভায় উপস্থিত হওয়া প্রয়োজন।
1: এই কথা শুনে রাবণ সশব্যস্তে প্রস্থান করলেন, আর তৎক্ষণাৎ সীতার সামনে থেকে সেই মায়ামুণ্ড আর মায়া ধনুকও অন্তর্হিত হল। সীতা বিস্মিত ও বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। এ কি, তাহলে কি, তাহলে এতক্ষণ যা দেখলেন তা কি সত্য, না স্বপ্ন, না মায়া? তখন বিভীষণের পত্নী শর্মা এসে সীতার চোখের জল মুছে দিয়ে তাকে সস্নেহে সান্ত্বনা দিয়ে বললেন,
4: সখী, প্রিয় সখী, তুমি শোক করো না। ত্রিলোকের আশ্রয় রঘুনন্দন রাম জীবিত আছেন, তিনি নিহত হননি। সমস্ত সমস্ত রাবণের ছলনা, মিথ্যা মায়া, জাদুবিদ্যা, অকারণ সুকার্থ হইল না সখী। ওই ওই শোনো যুদ্ধের কোলাহল! রাম সশৈনে লঙ্কায় প্রবেশ করেছেন, মেঘ গর্জনের মতন ভেড়ি বাদ্য শুনতে পাচ্ছ না? ওই শব্দে রাক্ষসগুলো আতঙ্কিত হয়ে উঠেছে বিপদের বার্তা পেয়ে। রাবণ তাই দ্রুত চলে গেলেন এখান থেকে। সীতা, প্রিয় সখী আমার, ভাগ্যদেবী তোমার উপর প্রসন্ন হয়েছেন, আর দেরি নেই, অচিরেই রাক্ষসকুল বিনাশ করে রামচন্দ্র তোমাকে উদ্ধার করবেন। শস্যপূর্ণ বসুন্ধরার মতন অল্পকালের মধ্যে তুমি তোমার পরম পুরুষ স্বামীকে দেখে আনন্দিত।
5: জয় রঘুনন্দন মহারাজ শ্রী রামচন্দ্রের।